ইয়াই জয় মোর হাই বরটাই বাবা জয় মোর হাই বরটাই নু গাঁও চানো রাইত গড়ি গাঁও চানো রাইত গড়ি দেখা দেখা ননি রাঁধি টোরি কে দু দুই দেখা দে ননা